0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইদে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতু কন্টিনুয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিদো সাউন্ড ও কন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইদা প্রেসিজা হা হোরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক দুরান্তে নে ইদা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নিজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মোরিস মাই আগোরা হাউ ইজ আরোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মোরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে রেত কোয়ালিয়া মা বেলা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মা বে নি সে হাতেতে কা তাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন টুডি দে উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকুম তিতলু ডুকে লাকুম পাদ্রিয়া সে জোভিন টুডি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতা আমি জোভিন টুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বারে লে দাদে যে তেং গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটি তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুরি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালিতি গানে সে ফর্মা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা দেজেন ভলিমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হডি বেলা গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইয়া সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আদেকুয়াডা no la acesso ba educação de neve maka credível basira anto ikus italaia saudi neve maka dia no mosi educação neve maka dia italaia conhecimento neve maka dia maka ita se label ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida neve maka socialismo kaita hanan sociedade de neve maka la classe para tu bela garante povo hoto hoto lidiu com ba jovem a tu bela ia conhecimento nebe makadia no ia saúde nebe makadia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe makadia no bela contribui ba desenvolvimento nacional niku dalang ida nebe makatuluta ba classe mak tem que aprende teoria marxismo tama teoria marxismo orienta ita lidiu ba jovem sira Oinsa ia hanu inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tamba saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos iha fatin hotu-hotu tanto iha kareira, no itala iha posibilidade ida para tu bel harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua Harahan sociedade capitalismo mak tem que aprende teoria marxismo no dar arma ba mudança. Tuir hane hare katak ou tuir hane perspectiva kono ba assunto irane depende ba itane espíritu da luta. Tamba usi espíritu irane maka tu orienta ita li husi kondisan objetiva nebe maka ita rasik pesquisa, ita rasik kalau analisa, li husi irane maka haturi tene espíritu da luta o insa atu bele sai hanesan matan, tilun, ibun, ba itenia povo oprimido sira.
0: Ok, Diego Malocovintes, antes itaba continuatan itenia programa, usi belun sele se ofrece ta musica ida, firmai. Enjoy the music.